0: ইহাতে শুনুন প্রেমলা জেনকর ইগীতকে। ইগীতকে লিখিছেন শ্রী সানন্দ, হিরো কথাচিত্রর ইগীত।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজর নাম ঠিকনা শিক্ষাগত যোগ্যতা বয়স জাতি ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দেই ইমেল আইডি sambalpur.co@gmail.com আবেদন করি পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করি বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীক 225 টাকা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টাকা কেবল এনিয়ে।

পরবর্তী গীতকে গাইছেন মোহাম্মদ হোসেন আহমদ গুসেন। গীত লিখেছেন চারক জয়পুরী।

পরবর্তী গীতটা সত্যম শিবম সুন্দরম কথাচিত্রনু। সঙ্গীত দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, গীত লিখছেন আনন্দ বক্সি, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।

ইহাদে আসুন শুনমা এই গীত বিবাহ সিনেমানো। সঙ্গীতকার আর গীতিকার রবীন্দ্র জৈন, কণ্ঠদান করছেন পামেলা জৈন।

ইহাদে আসন শুনমা ই গীত বাইজু বাবরা সিনেমানু। গীতকে গাইছেন মোহাম্মদ রফি, সঙ্গীত দিয়েছেন নৌসাদ, গীতকে লিখছেন শকিল বদায়ুনী।

পরবর্তী গীতটি কেদারনাথ কথাচিত্ররু। সঙ্গীত নির্দেশনা অমিত ত্রিবেদী, গীত রচনা অমিতা ভট্টাচার্য, কণ্ঠশিল্পী অমিত ত্রিবেদী।

0: জমা করবে। অ্যাকাউন্ট নম্বরটি পুনে থেকে কই রাখুছ, 1086-1705-257, আইএফএসি কোড SBIN 00000059। আবেদন পত্রের ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েথিবা প্রার্থী বা প্রার্থিনীকে আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনে থরে কই রাখুছু, 0663-2410961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: শ্রোতাম কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র প্রচার করছু ভক্তিগীতর কার্যক্রম। প্রথমে এই গীতটি কণ্ঠদান করছেন বিভূতিভূষণ পটনায়ক।

0: উদ্ভাবক অনিমেষ কুজুর স্থাপনা করেছেন নয় কীর্তিমান। এছিনের মুখ্যা খবর এনু শেষ হল, ইতার উত্তর মুখ্যা খবর শুনিপারে সঞ্জর ছ বাজিকি পাঁচ মিনিট দি।
1: শুণুলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর প্রচার করছু ভক্তিগীতর কার্যক্রম। প্রথমে আসন্তু শুণিবা এই গীতটি কণ্ঠশিল্পী দুঃখীশ্যাম ত্রিপাঠী।

দৈতাপতি সেবক শ্রীজুঙ্কর শ্রীপয়ের মুদানীতি করবে। পুরীঠানে আইবার রথযাত্রার প্রস্তুতিকে নেইকরি পুলিশ আও অলগা বিভাগ মানকর তরফু মকড্রিল করা যাইছে। অতিরিক্ত পুলিশ মহানির্দেশক সোমেন্দ্র প্রিয়দর্শীকর দেখরেখতি পুলিশ লাইন পড়িয়াঠানে ই মকড্রিল করা যাইছে। রথঘিচা আও ইতির লাগি রহিতিবা সতর্কতামূলক পদক্ষেপকে নজরতি রকিকরি পুলিশ তরফু মকড্রিল করা যাইতিলা। গুন্ডিচা মন্দির পাশে অগ্নিশম বিভাগ তরফু খাস প্রস্তুতি কার্যক্রম করা যাইছে। ভিড ভিতরে অণনিশ্বাসী হেউথিবার ভক্তমানকু শৃঙ্খলিত ভাবে বাহারকে আনবার সহিতে চিকিৎসা স্বেচ্ছাসেবা যোগাই দেবার লাগি প্রস্তুতিমূলক কার্যক্রম করা যাইছে। রথযাত্রা অবসরে ভিন ভিন বন্দ আর সমুদ্র ন সুরক্ষিত ভাবে গাধবারকে নেইকরি ভিল সম্পৃক্ত বিভাগ তরফ খাস ধ্যান দেয়া যাইছে। এনডিআরএফ ওড্রাফ আও ভিন ভিন স্বেচ্ছাসেবী অনুষ্ঠানর প্রতিনিধিমানে মকড্রিলথি ভাগ নেইথিলে। পুরী বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রাথি ভক্তমানকর সুরক্ষা ও ভিন ভিন সুবিধাকে নেইকরি হেইথিবার প্রশাসনিক প্রস্তুতির মুখ্যমন্ত্রীকর পরামর্শদাতা প্রকাশ মিশ্র আজ সমীক্ষা করিছন। ইতার সহিতে শ্রীমন্দিরকে যাইকরি পটিদেয়ঙ্কু দর্শন করবার সহিতে মহাপ্রভুঙ্কর কৃপানু চলতি বছর রথযাত্রা শৃঙ্খলিতভাবে শেষ হবা বলে শ্রী মিশ্র কহিছন। শ্রীমন্দির রত্নভণ্ডার অলঙ্কার গন্তি কাম আইবা 19 তারিখ দিন করা যাবা। এই গন্তি কাম রাজ্য সরকারকর অনুমোদিত ব্যবস্থা বলি এসওপি অনুসারে করা যাবা বলি শ্রীজগন্নাথ মন্দিরর মুখ্য প্রশাসক ডক্টর অরবিন্দ পাড়ী কহিছন। সে আহরি কহিছন শ্রীজীউমানকর শ্রীঅঙ্গতি ব্যবহার হেউথিবার আউ দেবস্নান পুণ্য অবসরে মহাপুরুষমানকর দিয়ে উলাগি হেউথিবার অলঙ্কারমানকর গন্তি ই দিন করা যাবা। ভিতর রত্নভণ্ডারতি বাকি অলঙ্কার আউ মূল্যবান দরবমানকর গন্তি কামর তারিখ জনাই দিয়া যাবা বলে মুখ্য প্রশাসক কইছন। ইন জনাই দিয়া যাইপারে যে গলা মে 23 তারিখ নু শ্রীমন্দির রত্নভণ্ডারতির থিবা অলঙ্কার আউ অলগা মূল্যবান দরবমানকর গন্তি কাম স্থগিত রয়েছে। ভুবনেশ্বর নথিবা বিশ্ব দক্ষতা কেন্দ্রর 7 নম্বর সমাবর্তন উৎসব আজ পালিত হয়েছে। ইতি শিল্প দক্ষতা বিকাশ আউ বৈষয়িক শিক্ষামন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইঁ যোগ দেইকরি কইছন 2036 তক সমৃদ্ধ ওড়িশা সপনকে সাকার করবার আউ 2047 তক বিকশিত ভারতর জাতীয় লক্ষ্য হাসল করবার্থে দক্ষতা বিকাশ প্রমুখ স্তম্ভ হয়েকরি রয়েছে। আইবা দিনে নূয়া প্রযুক্তিবিদ্যা আউ ভবিষ্যতর শিল্প জগৎ লাগি যুবপিঢ়ীমানকু তৈয়ার করবারকে রাজ্য সরকার নেক্সট জেনারেশন স্কিলস জোর দিয়া যাইছে বলি মন্ত্রী কহিছন। ই সমাবর্তন উৎসবটি মোট 506 জন ছাত্রছাত্রীঙ্কু প্রমাণপত্র দিয়া যাইছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। দেশকে টিবি মুক্ত করবার লক্ষ্যটি কেন্দ্র সরকারকর তরফু মূল হইতবার 100 দিনিয়া টিবি মুক্ত অভিযানর 2 নম্বর খেপ ওড়িশান সফলতার সহিতে শেষ হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ তরফু গলা মার্চ 24 তারিখ নু গলা 5 তারিখ তক ই অভিযান চালিতিলা। ই অভিযান অধীনটি রাজ্যর সহরাঞ্চল আউ দুর্গম ইলাকান 4,470টা স্বাস্থ্য শিবির আয়োজন করা যাইতিলা। ইতি 3,44,000 নু অতকা লোক ভাগ নেইথিলে। রাইজে সাধারণ লোক উন্নত মানর চিকিৎসা সুবিধা যোগাই দেবার লাগি স্বাস্থ্য বিভাগ তরফ বহুত সংখ্যাতি নূয়া বৈষয়িক পদবীমানকে নিযুক্ত করবার লাগি প্রক্রিয়া মূল করা যাইছে। উষ খোয়াবার আর বাঁটবার ব্যবস্থা লাগি 1108 জন ফার্মাসিষ্ট অধিকারী, 238 জন অপথালামিক অধিকারী, 380 জন মেডিকাল ল্যাব টেকনিসিয়ান পদবীতি নিযুক্তি লাগে অর্থ বিভাগ তরফ মঞ্জুরি মিলিছে। ই বাবদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং কইছন হাসপাতাল মানকে কর্মচারী মানকর অভাব দূর করবার আর রোগী মানকর কেনসি অসুবিধাতি স্বাস্থ্য সেবা যোগাই দেবারটা সরকারকর মূল লক্ষ্য হয়। ই সবু পদবী আইবা দিনে নিয়মিত প্রক্রিয়া জরিয়ে স্বচ্ছতার সহিতে পুরা করা যাবা বলে মন্ত্রী কইছন। পড়োশী রাজ্য আন্ধ্রপ্রদেশন কোভিড-19 ইহাদের প্রাদুর্ভাবকে নজরতি রকিকরি সিমনা এলাকামানক লাগি সরকার খাস সতর্কতামূলক পদক্ষেপ নেইছন। সিমনা জিলামানকে সন্দিগ্ধ কোভিড সংক্রমণ উপরে কড়া নজর রখাযাইছে। আইবা রথযাত্রাকে নজরতি রকিকরি রাজ্য স্বাস্থ্য বিভাগ তরফ হাই আলর্ট জারি করা যাইছে। সবু দরকারী সতর্কতামূলক পদক্ষেপকে কড়াকড়িভাবে মানবারকে স্বাস্থ্য বিভাগর অধিকারীমানকু নির্দেশ দিয়া যাইছে। জনস্বাস্থ্য নির্দেশক ডাক্তার রবীন্দ্রনাথ মিশ্র ইবাবদে সূচনা দেইকরি কইছন আন্ধ্রপ্রদেশ সিমনাকে লাগিকি রাজ্য সবু জেলার মুখ্য চিকিৎসাধিকারীমানকু ইতিলাগি খাস নির্দেশ জারি করা যাইছে। সন্দিগ্ধ রোগীমানকর জেলা মুখ্যালয় ডাক্তারখানান বাধ্যতামূলক পরীক্ষা করাবারকে পরামর্শ দিয়া যাইছে। স্বাস্থ্য বিভাগ দেইতবার সূচনা অনুসারে রাইজে কোভিড-19 সংক্রমণ কমিথিলে বিল নিরীক্ষণ ব্যবস্থা সবুবেলে চালিছে। সন্দিগ্ধগণ নিয়মিত পরীক্ষা করাযিবার সহিতে পড়োশী রাজ্যমানকে সংক্রমণর স্থিতি উপরে সরকার কড়া নজর রখিছন। আন্ধ্রপ্রদেশন কোভিড-19 সংক্রমণ লাগি সমিয়াতি 2 জনকর জীবন যাইছে। বলাঙ্গীর লুইসিঙ্গা ব্লকর হীরাপুর সক্ষম অঙ্গনবাড়ি কেন্দ্রকে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং গস্ত করতে।

0: প্রদান করা যাইছি। নয়াপড়া জেলা পক্ষরু জেলা অতিরিক্ত জনস্বাস্থ্য অধিকারী ডাক্তার জেএস মহান্তি সম্মান গ্রহণ করেছিলেন। সরকার কেজিরু পিজি পর্যন্ত মাগণা শিক্ষাদান ব্যবস্থা ঘোষণা করিবা পরে আর্থিক সমস্যা পাই অধারু পাঠ ছাড়ুথিবা বিদ্যার্থী মধ্যে শিক্ষা পাই আগে আসিছন্তি। জেলার গ্রামাঞ্চল আদিবাসী অনুসূচিত জাতি জনজাতি পছুয়া ও সাধারণ বর্গর ছাত্রছাত্রী বিভিন্ন পাঠ্যক্রমের নাম লেখাইবা পাই আগ্রহ প্রকাশ করুছন্তি। খড়িয়াল মহিলা উচ্চ মাধ্যমিক স্কুল অধ্যক্ষা সুস্মিতা দাস প্রভাস সামল সরকারঙ্ক নিষ্পত্তি আর্থিক অনগ্রসর পরিবারঙ্ক পাই এক সঞ্জীবনী বলি কহিছন্তি। সেইপরি পল্লী প্রগতি উচ্চ মাধ্যমিক স্কুল অধ্যক্ষ রুদ্ররাজ বারিক সরকারঙ্ক পদক্ষেপকু প্রশংসা করিছন্তি। এ সম্পর্কে পল্লী প্রগতি উচ্চ মাধ্যমিক স্কুল অধ্যক্ষ রুদ্র মাধব বারিক কহিছন্তি,
1: বাস্তবরে এটা গোটে সরকারঙ্কর স্বাগতযোগ্য পদক্ষেপ। আম অঞ্চলটা গরিব অঞ্চল, আদিবাসী এবং হরিজন সম্প্রদায় বহুত অছন্তি। সে পিলামানে আমি দেখিছু অতীতরে সেমানকর বার্ষিক ফিজ দেলা বেলকু ভারি কষ্ট হউতিলা। সরকারে যে ব্যবস্থা কলে যে কেজি রু পিজি পর্যন্ত মাগণা দেয়মুক্ত শিক্ষা কলে বহুত ভাল হয়েছি। আমি আজি বি দেখুছু, আজি আমার যে মানে সিলেকশন লিস্ট আসছিল অতি উৎসাহিত ছিলে, অভিভাবক মানে ছাত্রছাত্রী মানে বহুত খুশি লাগুতিলে, সেমানে যে আর কিছু তাঙ্কু দেয় দেবাকু পড়ু নাহিঁ। আর এ ব্যবস্থা সরকার যে করিছন্তি নিশ্চিত ভাবরে মু তো কহিবি আম নুয়াপড়া ভলিয়া গোটে অনগ্রসর জিল্লারে এটা আমি তাঙ্কু স্বাগত করছু সরকার পদক্ষেপ।
0: জেলা মুখ্য চিকিৎসালয় নুয়াপড়াঠারে নিক্ষয় পোষণ যোজনা অধীনে এক স্বতন্ত্র কার্যক্রমের আয়োজন করা যাইথিলা। এমসিএল কর্পোরেট সামাজিক দায়িত্ব এইচআইভি এইডস গবেষণা যত্ন কেন্দ্রর সহযোগে নুয়াপড়া ব্লকর 210 জন রোগীঙ্ক মধ্যরু 60 জনকু পোষণ কিট বণ্টন করা যাইথিলা। জেলা হালচাল আজি পাই এতিকি, আসন্তা কালি জেলা হালচালে শুনিবে পুরী জেলা সম্পর্কে।
2: শ্রোতাম কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রু। আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু কৃষি সংসার কার্যক্রম।